Yes. Γυράς να θες να φύγει να σε Radio Soto. Reggie Rek. Jammer, Sissi. Blijf bij ons hangen. We gaan tot twee doen. Let's go. From Amsterdam to Palestine. Radio Ohara.

Yes. Γυράς να θες να φύγει να σε Radio Soto. Reggie Rek. Jammer, Sissi. Blijf bij ons hangen. We gaan tot twee doen. Let's go. From Amsterdam to Palestine.